0: অনুষ্ঠান গাছানিকে আপনি হলে উপভোগ পালে শিল্পী মনোরঞ্জন হাজংলা এগরা ভক্তিমূলক আর এগরা দেহাতত্ত্ব গান এবার আকবর বনিলে শ্রীমতী রচিতা হাজংলা কোয়া মহিলা সজাগতা আর মহিলা অধিকারলা বিষয়ে কথিকা
1: মহিলা বিরুদ্ধে হিংসা আর ইলা প্রতি সজাগতা সনাতন ধর্মাবলম্বী খিলে নারীকে বিভিন্ন রূপে পূজো করে আর করে আহিব লাগিছে। উদাহরণস্বরূপে মা দুর্গা লক্ষ্মী আর সরস্বতী ইত্যাদিলে পূজো ইতিন্দ নারীরূপী দেবী খিলেলে গুণ ক্রমে দুর্গল শক্তি লক্ষ্মীল ধন আর সরস্বতীল জ্ঞানল দ্বারা সমস্ত পৃথিবীর পরিচালিত হয়ে আহিছে। আজিও সভ্য সমাজে নারীকে পূজনীয় স্থান প্রদান করা হয়। নারীকে জগৎজননী কেউ কোয়া হয়। ইলা সত্ত্বেও বেদ পুরাণ আর ধর্মগ্রন্থলা উল্লেখ মতে মা দুর্গা মহিষাসুর দ্বারা অপমানিত হয়, রাবণ দ্বারা মাতা সীতা অপহরণ হয় আর দুঃশাসন দ্বারা দ্রৌপদী অপমানিত হয়। তাহলে নারীজাত অর্থাৎ মহিলা ঘিলেল বিরুদ্ধে সৃষ্টি থকনে অপমান অত্যাচাৰ প্রতারণা নির্যাতন ইত্যাদি চুল্লে আহিছে। বর্তমান ইলা রূপ্র আরো ভয়াবহ আর চিন্তনীয় হয়ে পড়ছে। প্রতিদিনে বিভিন্ন রূপে বিশ্বজুড়ে নারী বিরোধী অন্যায় অত্যাচার নির্যাতন ঘটে থাকে। প্রতিদিনে অপহরণ বলৎকার দেহ বেপার পারিবারিক হিংসা নারী হত্যা নিশা ঘটনা ঘিলে ঘটতে থাকা জানা যায়। ইংলবিভাগ সমাজ নিয়ে প্রচলিত ভুল পরম্পরা রীতি নীতি পুরুষ প্রধান মানসিকতা মহিলা ঘিলে অন্যায়লা প্রতি বিরোধ না করা কারণে নারী বিরোধী ঘটনা ঘিলে ঘটতে থাকে। বেদলে মতে যিদানি নারীলে পূজো হয় উদানি দেব দেবী ঘিলে বাস করে, কিন্তু ইংল বিভাগ মিশ প্রমাণিত হবা লাগিছে। কারণ নারীকে আজি পূজনীয় পাত্র হিসাবে নহাই এগরা ব্যবহারলা বস্তু হিসাবে ব্যবহার করা হবা লাগিছে। বর্তমান বাজারঘাট রাজহুয়া স্থান কার্যালয় রাস্তাঘাট এমনকি কারলা কারণে নিজের ঘরও সুরক্ষিত স্থান নহাই। মহিলা ঘিলেল বিরুদ্ধে ঘটা অপকর্ম ঘিলে বেশিরভাগে নিজের বা আশেপাশে থাকা মন ঘিলেল ভূমিকা বেশি থাকে। ঘর পরিবারলা ভিতরনি বিভিন্ন কারণে শারীরিক মানসিক অমানবীয় ব্যবহার আর পক্ষপাতি করে অত্যাচার করা হয়। উদবদে পারিবারিক অত্যাচার থকন মহিলা ঘিলেগে রুক্ষ করিবাগে সরকার দ্বারা পারিবারিক হিংসা অধিনিয়ম 2005 গঠন করা হয়, যাতে পীড়িত ঘিলে ন্যায় লাভ করে। অতি পরিতাপলা কথা যে দেবীতুল্য শিশু আর নাবালিক কন্যা সেবা ঘিলেও মানবরূপী দানব ঘিলেল স্বীকার হবার লাগিছে। ইংল অতি চিন্তনীয় আর নিন্দনীয় বিষয় যে আমলা মানব সমাজা কোন দিশের ফলে আগবাড়ি লাগিছে। গতিকে মহিলা ঘিলেল বিরুদ্ধে হওয়া হিংসা আর অপরাধ আমলা মানব সমাজ লাভেদেন এগরা প্রত্যাহ্বান হয়ে পড়ছে। মহিলা ঘিলেল বিরুদ্ধে হওয়া বলৎকার যৌন নির্যাতন অপহরণ পণ হত্যা হত্যা ইত্যাদি অপরাধ ঘিলে মানব সমাজলা চিন্তা বৃদ্ধি ঘটাব লাগিছে। জগৎজননী নারী আজি নির্যাতিতা অপমানিত প্রতারিত নির্বল আর নিরুপায় ইলা মুখ্য কারণ হলে আইনলা দুর্বল প্রভাব জনসচেতনতালা অভাব।

0: ইলাবেনে বেসরকারী সংগঠন ঘিলাগিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিব লাগিব। মহিলা ঘিলেল সুরক্ষালা বেতেন বানাওয়া আইন ঘিলে কঠোর হলেও লাগু করা ব্যবস্থারা অকার্য প্রমাণিত হবা লাগিছে। দুষ্কৃতিকারী ঘিলে উচিত শাস্তি পাওয়া থকন বসিয়ে যাওয়া লাগিছে। উদবেদে সরকারলা আইনি ব্যবস্থালা লগতে মহিলা ঘিলেল মাজনী নিজেল অধিকারলা সম্বন্ধে সজাগতা আনারা অত্যন্ত দরকার হয়ে পড়িছে। শ্রোতা ঘিলে আপনা ঘিলে এত ধমক মহিলা বিরুদ্ধে হিংসা আর ইলা প্রতি সজাগতা এই কঠিকারা শুনিলে
1: আপনি ঘিলে মহিলা জাগরণলা উপলক্ষে কঠিকা শুনব পালি এবার আগবাড়ব নিলে শিল্পী বাসুদেব হাজংলা আওয়াজ নিকে স্বর্জিত সমাজভক্তি গান কোথারা হলে এ মানবদয় হ সাবধান।

প্রিয় শ্রোতা ভাই বিনিগুলো আপনি গেলে উপকূলীয় পালি শিল্পী বাসুদেব হাজংলা সর্জিত সমাজ ভক্তি গান এবার আকবর বনিলে শিল্পী প্রতিমা হাজংলা আওয়াজ নিকে আধুনিক গান কোথারা হলে রিমঝিম রিমঝিম করে মেঘ রানী পরে।

প্রিয় শ্রোতা ভাই বিনিগুলো আপনি গুলা জিলা অনুষ্ঠান আছে আজকান্দা শুনিব পালে শিল্পী প্রতিমা হাজংলা আওয়াজ নিকে সুন্দর আধুনিক গান এই গানটা লগতে অনুষ্ঠান গা চলার সময় আজি কৈটুতে শেষ হয়ে এলে আপনি গুলো আজিল হুবালা দিন ভালা আর সুন্দর যাওলা কামনা লগন ইডেটে মই আজিকে বিদায় নিলি দণ্ডবোধ।

0: Sakantinan prangnam yan akashwani tura knarung bangata na simang da alba chingni prangnam tura program ko knaso teraman gen da al hazalgni khogruk tok balsini september jani dok tarik robibar prang da al prangni prangnam tura program na simang songjun ma o chi ban ri ani somoyo dakna nangni aro dakna nanggi jarang yani bidungo khandagi anani ko haiknangna
1: songjun ma rango chi ban ri ani aro songadam rango chi ban ri ani na men ding thangrka chi ban ri ani ara na men tharak pawwa আরো থাকে জকসল সলবা সঞ্জল মারং মান্দেরং জেলবাত্তা আরন্দাকে চি বানি আনি চি বাকা মান্দেরং নিকনকানি খো মান্নান বাকসা পাসক কোবা গামজনরং খো আরো জাঙ্গিরং খো গমাত্তানি খো বা মানবাত্তা সঞ্জল মারা নংথা নংদং দাকার কানি রং খো স্কিয়ার আচাক্রাম জাঙ্গি থাংনা ফাংচাকে খাম খা চাক্রাম ওয়ান বাকসানা নংথাং কারখানা রং বা গনাং জে খো নাচং সমসাক মেনা নাঙা বাকা জিলারং কারখানা রং নস্তানি মাতনিঙা ওরা আসং গেসানা সন আইজা অন্দি বাকে সাকি বাকরাঙ নাবা সকনা মাতনা বাকা ইন্ডিয়া নি আসং রং জাঙ্গিরং গমাতা নিচি কামজনরং নিশিয়াতে মাতনা নিচি রে আদোয়ানি ছোলরং চাম্পেঙাত্তা হো আরো সাবিসি সাকন চিরং মাতনা নিচি সাকিরং মেসকা উনি গেমন সংজল মারং চিবান রে আনি চাম্পেং সোয়ানি রা সখাং বা দাকনা নাঙানি খামুয়া মখাং চি সংজল মারং চিবান রে রে কৃপানি চুগম কংয়ে চাম্পেং সোনা আগসা গমক না দাদলা রাখবি আনি ছমতা সংজল মারং জে চিবান রে আনি চি নিকানি রঙারা রামরাম ছন্না আসেল রঙনি দালা আসেল রঙ সকনা মাতনা মাইনা ওয়ারং আদিতা সময় আরো সাল রং না মৃপাত্তা খো মাতনা উনি গেমন চি বান রে আনিয়ারা সংদং পারং না আনসেং বা জকানি খো না মানজা পাকসা না রঙানি চিরং খোবান নস্ত আতে রকমারি সাদানি রং খো আতা চি বান রে নাস খান দাকসোনা নাঙানি খাম রং জাবল রং প্লাস্টিক ব্যাগ প্লাস্টিক বোতল রং খো নালা রং গালনা নাংজা সময় গেতা বামন দুরি রং আরো বাকি মুখা ওয়াগেন মোদে নকো দংনা নাঙা অল ইন্ডিয়া রেডিও দূরদর্শন রং মুখা ওয়ানি বালুয়া থাকানি ওয়েদার রিপোর্ট বা খবর রং খো খনা রকনা যথন খাবো আখং দাব তাকবা বিয়াপ্রাং দোঙাওনি নালজকবা বিয়াপ্রাং ওনাপ চেতপো গিসক্রাবো সাকান্থিয়ান আনথাংথাংও লেম টর্চ লাইট চানি রঙানি রানগপা বারা আর নাংছমতকবা ডকুমেন্টস রংখো আপচেতাংও রাবতনা গুয়ালনাবে কামচাতকবা বস্তুরাংখো নকনি চুবাতকবা বিয়াপো দনবো চিবা নকমতঙ্গো সময়ও মাইকো দাকনা নাঙা সরকারি দনগমে নিয়ামরাংখো জারকবো আর নালজকবা বিয়াপো নাপচেতাংবো নালজকবা বিয়াপ্রাং দংবো নাংখো জকাতনা রিবাক পারং না খবর কনবো বিজলি খো খমতবো আর ওয়াইরং দংথাপনাবে থলে আগানানি রং বেবে রাতনাবে আর থলে আগানাবে চি বা নকমতঙ্গ দাকনা নাঙানি আর আনথাংথাঙ্গ নালজককে রাখিয়ানি বিজলি রং সোনাবে আর গেস রং সোনাবে নাংছমতকবা সামরং রাবতে নাকি রেপেং আর নকদাংনি মানদে রং না না আছি আং উখো মাসিয়াতবো চি বা নকমতঙ্গ চিরং রামরাম দংথাপনাবে মাইনা চিরং মচিগপা আর সামগ্রনগপারং না দা না চি বাতসৎনা নোদে রাকবে বা গোলদক্রং রাবতবো জে রাকোদে আক্লক রং আর বেগপুগপা আখল রঙ নি নালজকনা মানগেন চি বা নকানি জাপমানো নাকি নকনি আফারং দংথাপনাবে মাইনা ওয়া বিয়াপরং মচি মচি রাকবা দুবেক্রং আর বেগপা বোতল রং দা দা রেডিও আর টেলিভিশন খবর রং খাথম রংব নখং সসিও দে বিজলি সোনাবে খামাও বাকেট খোদে নখং সুফংয়ে চি চকাতবো চি বা নকমতঙ্গ দাকনা নাম গিজাগপা খাম রং চি জকপ্রাকা গতা বাচ

আমি তোমাকে ভালোবাসি আর পঞ্জাবি মে কহতে হি তো তেরে বিন মর জানা মাই তেনু প্যার করনা তেরে জিও নয়ো লবনি ও সাথী হো।